0: क्लास तुम कुफा भी
1: जिमिस इनी नमांडे हम सॉफ्टन साउ जिमिस आगे साथ तो कुनु फाटा तो फ्लू पीरे ने नते साउ वे साना का शेष सेट आगे इन नियर्गन गया देसा चिनु फेलुम ना या तावनात नी फिकिरीजा ना तावनात नी फासागुता ना तावनात नी फांचाना तावनात नी चिमाना ना पच्चमेचमाना तफिता साना का ni flupiga nena sin furunga tete na nin nana tateraka nufnis tateraka dono nufn setin rech fani nufn ni tanura malakas ni nufn sanakai nangalaga ni satinu kutena figa nena na laina tawanti aso lene tamti figa nena ti na nupka boate rose afoka fulamena gebatina fok afoka nfatsu gebatina fok setin izrede na tom tawal na mid wana sun tagana na matakaskera te wan tagana kai matakaskera te wan tagana kamala agina tsatkisana ianazy nasorin'ny gouvernement ien tompoko nasorina ny gouvernement efa tsy niasa raha teo moa fa ianao no mibaiko azy zay tianao atao fa ny mbola manaraka an'izay dia zao tsy matoky anao zay tompoko anendry Isinjai no ande anedy ny ministra mila CVE betsaka ny anatra CVE any fa setina ihany no ataonao eo tompoko efa na ianina mbe folo taona nataonao teo a tsy misy n'iny fanidrina fa oaka ny nataonao teto fanidrina sy fanatena mbavatra amin'izao fa zao teneniko andre matofo lo a mato manompoko zao zavatra zao dia tadio fa niherinyreo tanoranareo tsy vola tompoko azafaty sain ni fikiriza ni fantrana zay tsanganany rehetra amin'izao tsy mandohatra tanora malagasy andre matofolo mitsangana ho an'ny oaviny le nofo nangalarinao hatra amin'izay tsy maintsy ho azo ny tanora manentana eto manentana ireo ray aman-dreny raha natsapy anao mifomarana manisa volanaty poketra ho atao fire tsy misy petraka amin'ireo tanora eo rehefa tsy tafitrana amin'ny oniversité akatso tsy tafitra amin'ny oniversité fanjakana tsy mianatra efa hitana dre matofolo ve ny tanora maro be isaky ny inscription a ao akatso tanora reraka no milahatra eo tompoko tanora tsy misakafo no milahatra eo te ho tafitra amin'ny oniversité fanjakana ka ho anakehitriny ireo tanora reo no mitolona mitolona satria te ho anana ho avy toy ny tanora retraretraraka izao tontolo izao tanora malagasy mahay tanora malagasy manana ny anjany tanorana malagasy a tena azo atokisana reo ny rehany madagasikara